আকাশবাণী জয়পুর, আজ বুধবার 1948 শতাব্দ জ্যৈষ্ঠ 13 দিন 2026 মাসিয়া জুন মাসের 3 তারিখ। শ্রোতা বন্ধুমানঙ্কু স্বাগত জনাই আরম্ভ করুছু আজির প্রাতঃ অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভরে 204.5 মিটার তথা 1467 কিলোহার্টজ যোগে। এফএম রে

0: सब्जेक्ट हो जो भी कंसेप्ट हो, তো সেটা কু চিহ্নিকি সেটা অ্যাকসেপ্ট করুলি কি আমার এইটি প্রবলেম হচ্ছে, তো সেটি মু কাম করার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, তা উপরে কাম করি, প্র্যাকটিস করা, টেস্ট বগেরা দেবা, বারম্বার সেই প্রক্রিয়া কু দোহরাইবা, যা বি লাগু, খুশি লাগুচি পড়িয়ার আছে, দুঃখ লাগুচি পড়িয়ার আছে, কান্দ লাগুচি পড়িয়ার আছে, যা বি লাগুচি নিজের সেই কর্মটা করে চালিয়ার আছে।
1: তবে বহুত জন এবে আমার এথিপে অ্যাপ্লাই করুচন্তি, পড়াপড়ি করুচন্তি, প্রিপারেশন করুচন্তি, তো আপনা সেই ইউথ মানকু ওএস প্রিপারেশন পাই কোন অ্যাডভাইস দেবাকু চাইবে?
0: ମୋର ସ୍ପେଶାଲ ଏଡଭାଇସ ରହିବ ଆଜିର ୟୁଥ ଯିଏକି ସ୍ପେଶାଲି ଦ ଫ୍ୟୁଚର ସିଟିଜେନ ଆଉ ଯିଏକି ଆମର ସବୁଠୁ ବଡ଼ ପିଲର ଆମର ଦେଶର, ସେଇ ଭବିଷ୍ୟତ ପାଇଁ ଗୋଟେ ହିଁ ଗୋଟେ ମୁଁ ବହୁତ ହି ଏସେନ୍ସିଆଲ ମେସେଜ ଦେବା ପାଇଁ ଚାହୁଁଛି। ଯେମିତି ଆମକୁ ଯାହା ବି ଆମେ ଲକ୍ଷ୍ୟ ସାଧିଛୁ, ସେ ଲକ୍ଷ୍ୟକୁ ଫିକ୍ସ କରିଲା ପରେ ପୁରା ଆମକୁ ନିଷ୍କାମ ଭାବରେ କର୍ମ କରିବାର ଅଛି, ସେଇ କର୍ମ କରିବାର ଅଛି, କଠିନ ପରିଶ୍ରମ କରିବାର ଅଛି, ଫଳର ଆଶା ଏତେ ନ ରଖିକି ପରିଶ୍ରମ ତ କରିବାର ଅଛି, ତା ସହିତ ଆମକୁ ନିଜର ହ୍ୟୁମାନିଟି ମାନବିକତା ଆଉ ନୈତିକତା ସେଟା କେବେ ବି ହରେଇବାର ନାହିଁ। ତ ହାର୍ଡ ୱାର୍କ, କନସିଷ୍ଟେନ୍ସି, ଡେଡିକେସନ, ତା ସହିତ ନିଜର କ୍ୟାରେକ୍ଟର କୁ ଲୁଜ ନ କରିକି ଯଦି ଆମେ ଚାଲିବା, ସମସ୍ତଙ୍କର ଆଶୀର୍ବାଦ ବି ରହିବ, ଆଉ ସବୁବେଳେ ମାନେ ଯୋଉ ବି ଜିନିଷରେ ସକ୍ସେସ ମିଳିଲା ପରେ ସେଟା ତାକୁ ତିଷ୍ଠେଇକି ଆମେ ରଖିପାରିବା।
1: ବଢିଆ ଲାଗିଲା ଆପଣଙ୍କ ସହିତ କଥା ହେଇକି। ଆମେ ଆଶା କରୁଛୁ ଯେ ଆପଣଙ୍କର ଭବିଷ୍ୟ ଆହୁରି ଉଜ୍ଜଳମୟ ହଉ, ଆପଣ ଆମ ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ଗର୍ବ ଏବଂ ଗୌରବ ନେଇକି ଆସିଛନ୍ତି, ଆଗକୁ ଆହୁରି ଏମିତି ଆପଣ ସକ୍ସେସ ପାଆନ୍ତୁ। ତେବେ ଆପଣ କିଛି ସମୟ ଆମକୁ ଦେଲେ, ଆମ ସହିତ କଥା ହେଲେ, ସେଥିପାଇଁ ଆମ ଆକାଶବାଣୀ ଜୟପୁର ପରିବାର ତରଫରୁ ଆପଣଙ୍କୁ ଅନେକ ଅନେକ ଧନ୍ୟବାଦ।
0: ଧନ୍ୟବାଦ।

হিন্দি কথা চিত্রর গীত, সকাল 9:30 শুনবে সপ্তধারে ওড়িয়া চলচ্চিত্রর গীত, পূর্বাহ্ন 10:05 শুনবে হিন্দি চলচ্চিত্রর গীত, প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ শুনবে পূর্বাহ্ন 10:30, দিন 11 শুনবে দেশভক্তি গীত, দিন 11:30 প্রচার করব তথ্য সম্বলিত রূপক জিজ্ঞাসা, রচনা এবং প্রযোজনা লক্ষ্মীধর সাহু, দিন 12 এবং দিন 2:15 শুনবে হিন্দি চলচ্চিত্রর গীত, দিন 12:30 প্রচার করব সৌরাশার কার্যক্রম তারবা। লক্ষ্মীনারায়ণ বেহরা, সুধা মিশ্র, সুভাষ দাস এবং মোনালিসা পণ্ডাঙ্গ কণ্ঠ শুনবে ভক্তি গীত দিন 12:50, দিন 1:10 শুনবে হিন্দি সুগম সঙ্গীত, শিল্পী হলে ঐশ্বর্যা, খুশালী কুমার এবং তুলসী কুমার, দিন 1:20 শুনবে ঘর ঘরণী কার্যক্রম, এছিরে পাকশালা বগিচা প্রস্তুত করিয়া কেমিতি এ সম্পর্কে নিরুপমা সাহা সাক্ষাৎকার, পরে দিব্যাঙ্গ মহিলাঙ্ক বিভিন্ন সরকারি সুবিধা সম্পর্কে জগন্নাথ বেহরাঙ্ সাক্ষাৎকার, অপরাহ্ন 5 প্রচার করব যৌবনী কার্যক্রম, এতে কথারে গীতরে শুণবে কণ্ঠশিল্পী উদিত নারায়ণ সম্পর্কে, পরে ইন্ধন সঞ্চয়ের সাইকেল অবদান সম্পর্কে আকৃতি মহাপাত্র সাক্ষাৎকার, হ্যালো সারদা লাগবা গীত শুণবে অপরাহ্ন 5:30, কৃষি ও কৃষক কার্যক্রম শুণবে রাতে 7:30, এতে রয়েছে চাষী ভাইঙ্ দ্বিপদ কথায় খরিফ চাষ প্রস্তুতি সম্পর্কে সাক্ষাৎকার নিরঞ্জন গৌড়ঙ্ সহ, পরে আজির চাষী ক্রমে শুণবে প্রহ্লাদ ঘিউরী সাক্ষাৎকার, শুণলে আজ প্রচার হওয়া বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আকাশবাণী জয়পুর। সময় সকাল 8 যাচ্ছি, প্রথমে সমাচার প্রভাত, পরে মর্নিং নিউজ, রেলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি।

0: severe impact on monsoon with 80% chance of onset during June-August period. And finally, under a piece titled Tigress Zenith Gives Birth to Four Cubs in Odisha Simlipal, the Hindu informs the translocation effort aimed at enhancing the genetic diversity of tigers in Odisha Simlipal Tiger Reserve has reserved major boosting, adding a proud chapter to Odisha's natural resources and wildlife conservation efforts. With that, it's back to you, Shagun.
1: Thank you, Subhadra. And now before we end the bulletin, the headlines once again. Venezuela's acting President Delcy Rodriguez to be on a five-day visit to India beginning today. Senior Congress leader D.K. Shivkumar to be sworn in as Chief Minister of Karnataka this afternoon. West Bengal Chief Minister Suvendu Adhikari to launch Annapurna Yojana to provide 3,000 rupees every month to eligible women in the state today. Bangladesh Foreign Minister Khalilur Rahman elected President of 81st Session of UN General Assembly. External Affairs Minister Dr. S. Jaishankar congratulates him. And in women's cricket, hosts England beat India by 6 wickets in third and final T20 International to seal 3-match series 2-1. And with that, we end the morning news. Have a nice day.
2: প্রথমে সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ মিলে রিলে করি প্রচার কল আকাশবাণী দিল্লির মিডিয়াম ওয়েভর 204.5 মিটর তথা 1467 কিলোহার যোগে এফএম রে 103.6 মেগাহার যোগে এবং মোবাইল ফোন নিউজ অন এআইআর আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী জয়পুর কেন্দ্র।
3: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট, হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
4: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
5: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
6: এবে সিএনজি ভরি করন্তু সিধা সঞ্চয়
7: গেল গ্যাস সিএনজি স্টেশন রে সিএনজি ভরন্তু এবং পয়সা আপে আপনক ফিউল ওয়ালেট রু পয়ঠ হই জিবো। অটো পাই 10,000 টাকা, কার ও ছোট জানা পাই 15,000 টাকা ও বাস তথা বড় জানা পাই 20,000 টাকা পর্যন্ত লাভ উঠান্তু। যাহা কেবল নুয়া সিএনজি গাড়ি কিংবা সিএনজি কিট লগাইলে সীমিত সময় পাই উপলব্ধ।
6: অধিক জানিবা পাই কল করন্তু 1-800-102-9282।
2: আরম্ভ করুছো আধুনিক গীতর কার্যক্রম সুর লহরী। কার্যক্রমের প্রথমে শিল্পী হলে লক্ষ্মীনারায়ণ বেহেরা, গীত রচনা কিশোর চন্দ্র নন্দ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে দ্বৈত কণ্ঠে লক্ষ্মীনারায়ণ বেহেরা এবং মধুমিতা মহান্তি, গীত রচনা কিশোর চন্দ্র নন্দ।

শুনিলে কেতোটি দেশবন্দনা। শিল্পীমানে থিলে তৃপ্তি দাস, লক্ষ্মীনারায়ণ দত্ত, শৈল মহাপাত্র, সত্যনারায়ণ অধিকারী, সংগ্রাম কেশরী পট্টনায়ক এবং শুনিলে কেতোটি সমবেত কণ্ঠরে। কার্যক্রম আপনা আকাশবাণী জয়পুর কেন্দ্রর শুণুচন্তি। কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলোহার্জ যোগে এবং এফএম্রে 103.6 মেগাহার্জ যোগে। সময়দিন 11:30। প্রচার করুছু তথ্য সম্বলিত রূপক জিজ্ঞাসা। রচনা এবং প্রযোজনা করিছন্তি লক্ষ্মীধর সাহু। বর্ণনা করিছন্তি উদয় শঙ্কর জানি এবং অমিতা দাস। শুনিবা তথ্য সম্বল।

0: এই বুড়া বুড়ি মানুষের পাঠ পড়াবা পাই 3 মাসের স্বেচ্ছাসেবী হিসাবে।
1: তুমি বঙ্গালী ঝিও বোধে? তুমি ওড়িয়া কেম জানল?
0: আমি ওড়িয়া সানুল বাপা মা স্কুলে পঠাইলে ওড়িয়া পাঠ পড়লি।
1: আচ্ছা, কত কত ক্লাস নিয়ে পাঠ পড়ছ?
0: ম্যাট্রিক ফেল হয়েছি, পরীক্ষা দেবি।
1: তুমি অঙ্গনবাড়ি কাম করছ, তা ছড়া বুড়া বুড়ি পাঠ পড়াউছ, আর তুমি নিজ পাঠ কত পড়ছ?
0: রাত্রি জগি কি
1: কত সময় যাই পড়ছ? রাত্রি
0: 3 ঘন্টা পর্যন্ত পড়ছ।
1: 3 ঘন্টা এটু কত যাওছ ঘর?
0: রাতি 8:30।
1: 8:30 ফের রাতি 12টা গোটে নিয়ে পড়ছ? কাম তো সে ছোট পিলাঙ্কু খাইবা পিবা দেবা, আর
0: খাইবা পিবা গাঁরে বুলিকি সে গাঁর সমস্ত পিলামানঙ্কর কোন রোগ হেলা সফা সুতর বিষয়ে কয়া মানে তো সব বুঝিবেনি, সে মানঙ্কর পিলা ছুয়ার যত্ন নেবার এসব বহুত কাম আছে। 6টা আমার আইসিডিএস রে 6টা সেবা আছে, সেই বিষয়ে মা মানুষ বুঝাইবার, গাঁর লোক মানুষ বুঝাইবার।
1: আচ্ছা, এই যে স্বাস্থ্য সম্পর্কে বুঝাউছ কিংবা অন্যান্য বিষয়ে বুঝাউছ, আউ বিশেষ করে এবে কোয়া যে অনেক কোয়া জাতির লোক সে কিছু বুঝুচান?
0: হ্যাঁ, এবে প্রায় অধিকাংশ বুঝছেন। 2টা ছুয়া হলে মধ্যে অপরেশন হয়ে গেলে কত জন অনেক, তারপরে সফা সুতরা বিষয়ে পিলা মানুষ স্কুলে পঠাইবা সে টিকি আগ্রহ করছেন। শিবপল্লীর প্রায় অধিকাংশ,
1: এটা তো অঙ্গনবাড়ি কর্মী কথা কহিল, আর এই যে রাহা বুড়ি মানুষ পাঠ পড়ুছি বলছ, সে কতবে সেটা?
0: সেটা 6:30 রু
1: সন্ধ্যারে। এইটি সেমতি আগ্রহের লোক আসুচি
0: জন বুঝু না, সেমানকু ডা বুঝাই করি আনছি।
1: কোন বুঝু
0: যে পাঠ পড়লে তুমি পিলা মানে পাঠ পড়ি পারিবে, তুমি কিছু শিখি পারিব, তোমাকে যদি কি ঠকাইব সেটা তুমি জানি পারিব, 10 টাকা দেলে তুমি সেটাকে যদি কইব 50 টাকা তুমি সেটার প্রত্যুত্তর দেই পারিব যে নাই এটা 10 টাকা বলিকি, এতে সবু বুঝি পারিবে জানি পারিবে, সেথিপাই আমি টিকে যৌ মানে ন বুঝিবে সেমানকু বুঝাই করি আনছি।
1: আচ্ছা, তাহলে কত জন পড়ুছেন দেবে সেটি?
0: মো পাখরে আসছেন্তি 9 বর্ষর আরম্ভ করিকি 45 বর্ষ পর্যন্ত 25 জন।
1: 25 জন গাঁ জায়গায়? 25 জন মাত্র?
0: নাই, মো পাখরে জন
1: তম জন পাখু আসছেন। আচ্ছা, আও এমতি কেতরা কেন্দ্র আছে এটি শিক্ষা দেবা পাই?
0: 18টা আছেন্তি, আর 2টা পড়িছে, সে 2টার গোটে মতে দেলে তাহলে মোর 2টা হইছে।
1: আচ্ছা, 2টা কেন্দ্রে 25 জন আছে। হ্যাঁ, আর অন্যান্য কেন্দ্র কথা তুমি কিছু হিসাব রাখি না?
0: আচ্ছি, কার কার আছে? 13 জন, কার 14 জন, কার 15 জন।
1: হলে এই সংখ্যাটা বড়িব বলে ভাবছ না এতকে রই যাব?
0: না, বড়িব।
1: কেমতি?
0: এমানে যদি আম পাখরে যে 25 জন আসছেন্তি সেমানে যদি কিছু জানিবে সেমিতি দেখি দেখি, আও সে আও যো মানে ন জানিবে সেমানে মধ্যে কইবে নাই এমানে শিখিলে আমি মধ্যে গলে শিখিবি, সেমিতি আগ্রহ হইকরি আসিবে।
2: আমি চাহু দেশর প্রগতি,
3: দেশক উন্নত করিবাকু হেলে জ্ঞানর বিকাশ হওয়া উচিত,
2: আর শিক্ষা হচ্ছে অজ্ঞানক বিনাশ করিয়া পাই এক জাজুল্যমান অগ্নি শিখা। আসন্তু আমি সমস্তে মিশি জ্ঞানর বিকাশ করিবা, সমস্তে পাঠ পড়িবা, মনীষ হবা।

লতা মঙ্গেশকর এবং বাবলা মেহতা শুণুতি চাঁদনী চলচ্চিত্র গীতিকার আনন্দ বক্সি সঙ্গীতরে সজাই লক্ষ্মীকান্ত প্যারিলাল।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: প্রচার কল কেতোটি হিন্দি সুগম সঙ্গীত আকাশবাণী জয়পুর বর্তমান শুণবা আজ দ্বীপ্রহরের চাষবাস কথা।
1: কাকুড়ি ওড়িশার এক অত্যন্ত লোকপ্রিয় এবং অল্প দিনের অধিক লাভ দেওয়া পনিপরিবা চাষ। এহা মুখ্যত এক নগদ ফসল ভাবে চাষী মানুষ শীঘ্র রোজগার দেইথাই। খরাদিনে বজারে সালাড পাই কাকুড়ির চাহিদা বহুত অধিক রহুথিবার এই সময়ের চাষ কলে চাষী ভাই মানে বেশ ভালো লাভ পাইপারিবে। ওড়িশার জলবায়ুরে এহাকু বর্ষকু দুই থর চাষ করা যাই পারে। কাকুড়ি চাষ পাই জল নিষ্কাশন ব্যবস্থা থিবা নিগিড়া বালিয়া দরসা মাটি সবুঠারু উত্তম। প্রথমে জমিকু তিনিরু চারিথর ভালোভাবে হল করি একর প্রতি ছরু আঠ টন গোবর খত ও নিম পিড়িয়া মাটিরে মিশা যায়। এহাপরে প্রায় চারিরু পাঁচ ফুট ব্যবধানরে লম্বা হিড় বা বেড প্রস্তুত করা যায়। বিহনকু সিধাসলক মাটিরে এক ফুট ব্যবধানরে রোপণ করা যায়। পুষা সঞ্জ

আকাশবাণী জয়পুর, সময় বর্তমান অপরাহ্ন ৫টা। প্রিয় শ্রোতা বন্ধুমানঙ্কু সুস্বাগত জনাই আরম্ভ করুছু আজির সান্ধ্য অধিবেশন কার্যক্রম। আম কেন্দ্রর প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 204.5 মিটার তথা 1467 কিলো হর্জ যোগে এফএম র 103.6 মেগাহর্জ রে আপনমানে আম কেন্দ্রর কার্যক্রম শুনুছন্তি। মোবাইল ফোন র ନ୍ୟୁଜ୍ ଅନ୍ ଏଆଇଆର୍ ଆପ୍ ସାହାଯ୍ୟରେ ମଧ୍ୟ ଆକାଶବାଣୀ ଜୟପୁର କେନ୍ଦ୍ରର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପଣମାନେ ଶୁଣିପାରିବେ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ସାନ୍ଧ୍ୟ ଅଧିବେଶନର ପ୍ରାରମ୍ଭରେ ଶୁଣିବା ଯୁବଶ୍ରୋତାଙ୍କ ପ୍ରିୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯୁବବାଣୀ।

0: মেয়েটির ধুতি পিনি করেছে না পাউডার লাগাতা।
1: বড় নিক গাইলাস নি,
0: ধন্যবাদ মাসি।
1: আলে এই গীত শুনবাস, তোমকে গীত শুনাই দেলু নি, শুনাইলে। হ্যাঁ
0: ধন্যবাদ মাসি, রহিলি, নমস্কার, জয় জগন্নাথ,
1: জয় জয়।

0: শ্রোতা বন্ধু, আমি সবুবেলে আম পরিবেশকু পরিষ্কার পরিচ্ছন্ন তথা সফা সুতরা রাখিবা। নিরোগ জীবন জিইবা পাই সুস্থ পরিবেশ নিহাতি দরকার। পুনি যদি অলিয়া আবর্জনা পরিবেশরে জমে আমার স্বাস্থ্য হানি হব। বর্জ্যবস্তুর সঠিক পরিচালনা নকলে উভয় গাঁ ও সহরর বাতাবরণরে এহার কুপ্রভাব পড়িব। আমি জানিছে বর্জ্যবস্তুকু পুনঃচক্রণ কলে এথুরু শক্তি উৎপন্ন হুয়ে। বিদ্যুৎ শক্তি হেউ কিংবা আধুনিক প্রক্রিয়ারে পুনঃচক্রণ করি দরকারী জিনিস সৃষ্টি করিবা হেউ। এমিতি অনেক উপাদেয় সামগ্রী তৈরি করিবারে এহা সহায়ক হেব। আমকু খালি এহার সঠিক বিনিযোগ জানিবা দরকার। তেবে সহরি স্বচ্ছতা বজায় রাখিবারে বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা সম্পর্কে আসন্তু শুনিবা এক আলোচনা। আলোচনা করুছন্তি রুচির কুমার পাণিগ্রাহী।
1: সহরি স্বচ্ছতা বজায় রাখিবার বর্জ্যবস্তু পরিচালনার ভূমিকা উপরে টিকে আলোকপাত করিবা। তা পূর্বরু টিকে খালি সহরি সমস্যা উপরে টিকে খালি আলোকপাত করিবি, তারপরে বর্জ্যবস্তুকু যিবা। রাজ্য ও দেশর জনসংখ্যা বড়িবা সঙ্গে সঙ্গে লোকমানঙ্কর কামধন্দা অন্বেষণ হেউ বা শিক্ষা স্বাস্থ্যর সুবিধা পাই হেউ লোকমানে সহরমুখী হেউছন্তি। পরিসংখ্যান অনুযায়ী ওড়িশার এই 2026 মসিহার মধ্যভাগ এই জুন মাস সুদ্ধা জনসংখ্যা 4,72,00,000 পৌঁছিলাণি। যদি আমি দেখিবা যে দেশর 11তম জনবহুল রাজ্য অটে ওড়িশা এবং জাতীয় জনসংখ্যার 3.30 অটে। এবং যদি আমি দেখিবা ওড়িশার সহর মানকর জনসংখ্যা হলো 7-8 মিলিয়ন, যেটা কি আমি টোটাল জনসংখ্যার 17% বলে অনুমান করা হচ্ছে। তবে কথা হচ্ছে এতে সংখ্যার লোক সহরকু পছন্দ করছেন যেকোনো কারণর হো না কাহিকি। সহরের ভিত্তিভূমি থাকা আবশ্যক। সহরের এত বড় জনসংখ্যা লোক রহিবার পরিবেশ এবং অন্যান্য সব ভিত্তিভূমি সুদৃঢ় হলে এমানে সুরক্ষ রহিপারিবে। কিন্তু সহরের অধিকা লোক যোগু তাঙ্কর ব্যবহার পাই দরকার হোথবা বিভিন্ন জিনিস আর্টিকেল যাহা বি হোক, খাদ্য ঠু আরম্ভ করি বস্ত্র ঠু আরম্ভ করি তেমনি নীতি দিনিয়া ব্যবহার করুথবা জিনিস সবু ব্যবহার দ্বারা তাকু ওয়েস্ট হেলে কিংবা পুরোনা হলে কি নষ্ট হলে কোটি পকাইবা, ইয়ে গোটে সমস্যা। যেটা কি যদি ঠিক সে তাকে পরিচালনা করা ন যায় এই বর্জ্যবস্তু গোটা বিভিন্ন প্রকার সমস্যা আনি পৌঁছাইব। তবে বর্জ্যবস্তু সহরি চলনরে প্রমুখ সমস্যা সৃষ্টি করুছি। এর স্বচ্ছতা মুন্ডবিন্ধার কারণ অটে। সর্বসাধারণ জায়গায় অলিয়া পকাইবা, রাস্তা কড়ে হোক কিংবা পানিরে হোক কিংবা কোটে খালি দেখিলে অলিয়া পকাই দেওয়ার অভ্যাস হোক, এদ্বারা হচ্ছে কোন না অনেক স্বাস্থ্যগত পরিবেশ জনিত সমস্যা সৃষ্টি হচ্ছে। তেমন সহর স্বচ্ছ রাখা বর্জ্যবস্তু পরিচালনা একান্ত আবশ্যক অটে। তবে কথা হচ্ছে বর্জ্যবস্তু পরিচালনার আমি কোণ পাইবা, আমি মুখ্যতঃ তিন ভাগে বিভক্ত করিবা বর্জ্যবস্তু পরিচালনা। প্রথম কথা হচ্ছে স্বাস্থ্য নিরাপত্তা পাইবা। সিস্টেমেটিক ভাবে

0: সুস্থতা এবং স্বচ্ছ পৃথিবী সৃষ্টি দিগরে সাইকেল চালনা এক দৃঢ় পদক্ষেপ। আসন্তু এহাকু আপনাইবা এবং এক সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গঠন করিবা পাই সংকল্পবদ্ধ হবা।
1: আকাশবাণী কটক কেন্দ্রর আপনমানে কার্যক্রম শুনুথিলে আকাশবাণী জয়পুর। বর্তমান শুনিবা ওড়িয়া চলচ্চিত্রর কেতোটি গীত। কার্যক্রমের প্রথম গীতটি শুনিবা চকা চকা ভৌঁরী কথাচিত্রর। কণ্ঠশিল্পীমানে হলে রতিকান্ত এবং তৃপ্তি দাস। গীত রচনা করেছেন বিজয় মল্ল। সঙ্গীতরে সাজিয়েছেন শরৎ নায়ক।

কণ্ঠশিল্পী উদিত নারায়ণ, কমল খান, কেকে, সান এবং অলকা ইয়াগনিক কণ্ঠে শুণবা তেরে নাম কথাচিত্রর এই গীতটি।